আইদিনি দাখনা শিখরে ক্রাং সিজাং মিরাইবা বুখেসলেং ডো আই যোগজাং গালজাং সুখাব দিনজাং গালজাং সুখাব দিমা জিনি সিরাওলা আই গাইবা খালে হিং গাইলা ক্রাং সিজাং মিরাইলা আই মাননি শিখছি দে আই ফাননি সাচ্ছি দে আই ফাগে আই মাগে রানে আই ঢগুজি ফাগে রানে হুবুজি বুকে দাদাং খাই

আইদিনে ডাকনা সাকরে ফান নোহা দুবাহা মান নোহা সিবাহা হাইকারাং সিজাং মেরাহি লুগা লাউ থুহিছে ফাগে রানী গাই থাইকে গাইয়া লাইফাই দো

0: এলবুর প্লেয়ার ক্রিস্টিনা সরংপাং অ্যান্ড অ্যালরিন ফেলি নাম্পুই জিনহনে ডিস্ট্রিক্ট লেভেল পর বাস্কেটবল খেলা হ্যাঁ স্বাগত করতে হ্যাঁ উনকা
1: থ্যাংক ইউ ম্যাম
2: হাই এভরিওয়ান ইটস নাইস টু মিট ইউ মাই নেম ইজ অ্যালরিন ফেলি নাম্পুই অ্যান্ড আই এম এ স্টুডেন্ট ফ্রম ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড রাইট নাও মাই স্ট্যান্ডার্ড ইজ ফার্স্ট ইয়ার
0: জি জি আপ বতাইয়ে
3: হাই মাই নেম ইজ ক্রিস্টিনা সরংপাং I study in Don Bosco Higher Secondary School and I'm in first year and I'm taking up science stream.
0: Ji. Basketball kab se khel rahe hain aur basketball mein kaise interest hua zara bataiye.
3: Main basketball kab se khel rahi hai bolega hone se to main jab class 10 tha.
0: Ji.
3: Main mera schooling Good Shepherd School Gunjung mein karti thi aur wahan mein hum log ka sports ke liye bahut acha tha. Bahut zyada অপরচুনিটিস মিলতা থা ওর হ্যাঁ ওহাসে হি শুরু কিয়া জব মে ক্লাস টেন থা ওহাসে শুরু কিয়া ওর ওহাসে হি ইন্টারেস্ট থোড়া থোড়ি ওহাসে হি শুরু হুয়া
0: জি এন্ড এলরিন আপ বতাইয়ে
2: সো আই স্টার্টেড প্লেয়িং বাস্কেটবল ওয়ান আই ওয়াজ ইন ক্লাস 8 বাট আই স্টপ অন দ্য মিড ওয়ে কজ ডিউ টু সাম পার্সোনাল প্রবলেম এন্ড দেন আই স্টার্টেড এগেইন অন ক্লাস 9 অন দ্য মিড ওয়ে ফ্রম জুন সো Like playing basketball has been a very good thing for me. Like it works for my physical fitness also and for my mentality too. So I like playing basketball. Or aise hi kuch shuru hua aise basketball khelne ke liye.
0: Ji, aap dono ka hi jaise first match kab tha?
2: District level last year.
3: Last year, July
2: ko hi hua raha.
0: Ji, uske pehle school tournaments wagera mein aap logon ne khela.
2: হ্যাঁ স্কুল টুর্নামেন্ট মে খেলতা ওর কবি কবার এসে ইন্টার স্কুল স্পোর্ট মে ভি ওহা মে ভি কম্পিটিশন হোনে মে হাম লোগন খেলতা জাতা
0: জি তো আপ লোগন নে জো ডিস্ট্রিক্ট কো রিপ্রেজেন্ট কিয়া ও ম্যাচ কে বারে মে জরা বতাইয়ে
3: হ্যাঁ হাম লোগ নগং মে রিপ্রেজেন্ট কিয়া হাম লোগ কা টিম এসে ফার্স্ট টিম গার্লস আন্ডার 17 হাম লোগ ওহা রিপ্রেজেন্ট কিয়া ওর হ্যাঁ লেকিন হাম লোগ কা বেস্ট তো দেনে নাই সাকা কিউকি হাম লোগ এসে ফার্স্ট টিম গিয়া
2: ওর প্রিপারেশন ভি না আচ্ছা নে রাহা টাইম টু কমতি রা বলকে ওর
3: টিম ভি দূসরা দূসরা মতলব হামল টিম সব ইহা নেই দূসরা দূসরা জগা কাজ রা বলকে হামল ইতনা খোবাব করলে নাই সাকা লেকিন হ্যাঁ উই ট্রাইড আর বেস্ট উই গেভ আর বেস্ট এন্ড হ্যাঁ হামল কাজ এক্সপিরিয়েন্স বহু আচ্ছা থা ওর হ্যাঁ হামল জাদা হি কুছ শিখা ও হাসে
0: জি আপ বতা সকতে কি আপকা বাস্কেটবল মুভ কোন সা হ্যা ফেভরিট
2: মেরা ওয়ালা বাস্কেটবল ফেভরিট মুভ পাম ফেক বোলনে ওয়ালা হে যাহা মে আপ আপনা ওপোনেন্ট টিম কো আপ জব বোল লেতে হো ওর ফেক শুটিং করনে সকতে ওর ওহা মে আপকো ওপোনেন্ট থ্রু বোল বোল আয়েগা সোচ কে ব্লক মারতা হে পর আপ যাহা মে ও জব জম মারেগা ব্লক করনে কে লিয়ে আপ উস টাইম চান্স লেকে আপ ডাইরেক্টলি আপ মারনে সকতা নেই তো জম শট করনে সে ভি মারনে সকতা
0: জি জি আপ বতাইয়ে
3: হ্যাঁ মেরা ভি ওহি হে
0: স্পোর্টস খেলনা লড়কিয়ো কে লিয়ে কিতনা ইম্পর্টেন্ট হে আপকো কে লাগতা
3: হ্যাঁ স্পোর্টস খেলনা লড়কিয়ো কে লিয়ে ইম্পর্টেন্ট হে কিউকি হাম লোগ কো হেলদি রাখতা স্পোর্টস খেলনে সে হাম লোগ হেলদি হোতা অর হাম লোগ কা মাইন্ড ফ্রেশ হোতা
2: ফিজিক্যাল তরফ ভি মেন্টালিটি তরফ ভি বোথ সাইড ইট ইজ গুড ফর আস এন্ড ইন ভেরিয়াস ওয়ে লাইক দিস ডেইস অ্যাজ উই নো দ্যাট ইন আর জেনারেশন স্পোর্ট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ এ থিং দ্যাট ক্যান গেট আর জব এন্ড মোর ওভার উই গার্লস গেট many kind of opportunities and one of the opportunities we have is basketball
0: Ji.
2: Like basketball khelne mein kuch ke liye bhi in many ways it can lead us to many various ways like wahan mein khelne se hum logon kuch bhi certificate hone se district state level especially state level ka certificate milne se
0: Ji.
2: Kuch bhi karne ke liye cheez aaram hota aur easy to get a job
0: Ji bilkul sports khelne se jaise aapne bataya ki physically kafi fit rehte hai to aap logon ne kya mehsoos kiya hai ki kya changes hote hai কিতনা স্ট্রং রে সকতা হে এক ইনসান
3: আগর হামলুক নাই খেলতা হোনে সে হামলুক কা হেলথ ভি জাদা আচ্ছা নাই হোতা হামলুক জাদাতার বুকার হোতা এ সব নাই হোতা হামলুক খেলনে সে হ্যাঁ হামলুক স্ট্রং হি রেতা অর এনি ডিজিজেস কান গেট আস ভেরি ইজিলি ইয়ার ইট ইজ টু প্রোটেক্ট আস
0: জি জেসে কি আপ লোক বাস্কেটবল খেলতে তো উসকো লেকার আপ আগে কি সোচতে হো কুছ ফিউচার কে বারে মে
2: অভি কলিয়ে তো ইতনা কুছ নেই সোচা পর মে ভি ট্রায়াল স্টেট লেভেল কে লিয়ে ভি অভি মে ভি প্রিপারেশন কর রহি হু হোনে সে আমরা আন্ডার এজ হোনে সে হাম ভি ট্রায়াল কে লিয়ে জিতনা হাম প্রিপেয়ার করেগা ওর জানে কে লিয়ে কোশিশ করেগা ওর I want to go up as much as I can and I want to achieve the things which I want in basketball so
0: ji ji aap bataiye Christina
3: ha maybe utna to nahi socha lekin ha agar hum log ka opportunities milega hone se ha I will surely take part
0: ji sports aur parhai dono maintain kaise karte hain aap dono
3: हाँ स्पोर्ट्स